খেলা নিয়ে খেলাং সলক বনায়েতি বেমালুকু বিনতি সরান নাইন একম্পানি নেন্দ্রা রিউ লিবেরার সির হতু আসুর মাল ফেলে ভাবনে বেলং মারিস ইয়ে স্টুডিও রাডিও লিবেরার ডিলি হইতে নিয়ে প্রোগ্রাম কালাম মুরেক দুরান্তে লাও স্টুডিও ইহে ওর আসুর নিলারং নয় এরি সময় কালে তেমন বা ইহে লরং সনল রেসিংয়া ফুলান জুইলিউ তিন রিং রুয়া রনলোর এসিং নাইন প্রোগ্রাম কালাম উরা কানে সাম প্রোগ্রাম মানে বেমাকা ডেডিকেটরি কে প্রোগ্রাম মানে বেমাকা অ্যানিমেশন এই প্রোগ্রাম মানে ফোকাল ইউবা ই হলে কমেন্টারি সিরে ই স্টুডিও ইন মোস বালন কার কাতু রিকোয়েস্ট মিউজিক রুম ই স্টুডিও তে বেলে গ্যাস তে বেলে টোকা নরনা মউতুক ইন মোস বালন মুস কার কাতু তো লেমেন রুম বা ফ্যামিলি না কলাই সিরে হতু নমস বালন কার কাতু মানে সাজে মাই আকার কাতু লাই ওভিন সিরে তিনে কমেন্টারি ই স্টুডিও আকার কাতু আকার ওভিন সিরে তুমি করতে শিশুয়াল রাইডি লিবার দিলে আকার কাতু সিস্টে তিতে বছর তিনি কমেন্টার ই মাই স্টুডিও বেলে বালো কারাকা লেফুয়ান রুমাল গা আপাকে সাইডাকে হে নেনে নেবে উভিন ছিল তো বেলে মানা মেসাজ মা ইয়ে ফেসবুক রাডিও লিবার দিলে তবে মো করতাম হালো এলা লাইফ ইনো মস বেলে মানা মেসাজ মো সে টিকটক রাডিও লিবার দিলে ইতনে প্রোগ্রাম কালাম উরে লা দুরান্তে ওরা সুরানি লারা হাউ সিতু কোয়াল নো সিদারে মাতা ইয়ে তুকু সানো লোকালাং ওরা স্তিমোর লাইস্তে তামানে আন্তে সাথে কন্টিনিউ তাই তেনে প্রোগ্রাম কালাম উরক বাই হে কালে নে তুর মাই হলো রে উইন ছিল তো ইতাও তো বা কোম্পানি লাই মিউজিক এ দহুলু কি রে তবে মাক বেলু মারিস পার পারে স্টুডিও হাতু লকি তেনে সুর মালু লিলি বাই ওয়েন কাল হাতু কমপ্লাই তে তেনে প্রোগ্রাম ইহে অর আসরনে লার মিউজিক এ বর্তুরা হসি আলকাতরাস নি ও তিতুলু ময়নে ইয়ানে বে ময়নে ইয়ানে বে স্পেশাল বা এম বালু হে স্পেশাল বা সেওলা তেনে এবে তুর মাইতা তো কোম্পানি বা মিউজিক ইয়া

موزیک نه حول فو ماليسان غاتني موزیک باربارا کلوس نی سیمک ناین لوس مک نه حول دوتين নলি ফলিতান আকে লাগুনে তো কে আমি আগর সফরে লাড়ে তে মাও দিয়ে কে কোরাজে ভাই মি হদ এ পতা লাগ ডোমি মকানে সনে হনা ইতা ডোমি সালাই মা মকান সনে হনা নেবে ফোর্স না ফাতি লি ফলিতা মুজি মেনি নে ক্রি বডি এ বনাতি মা বনাতি মাস লি ফলিতা মুজি লিখা ওয়ান দিয়ে মাউন্ট দি গেলা মুজি কাইতা মনু মাই আমি লিখা ওয়ান সিরা ওকে ওসিরা মা কাইতা মনু আম্বা O si mensaje o si es de fale di en bonati man fue la compromiso ba ni fuan sorin. Halong atulio musica istima, oki orside. O si Felix Berto na man Felix Berto di en bonati man ho equipa bon trabajo. Oki brigar parona. Ana man Felix Berto, thank you for support, O si tiene un moco de interima ba ga man. Amam bite fue invite ba man la coi simonia un saba man coi. Mau sih mau apa mau? Be bele cera. Oke, aja udah mute lah mau. Lo kita be mikrofon ini mute lah. Isi ya mau lah mute. Oke, aku mau mute ya mangku. Oke. Mau be tamu mau gabung kare kalau bele kuliah lah bele allo ke be mikrofon ini lihat saya. Nabi ini lihat be service tuan. Entah mau sih thank you selain sih. Selain selosat ya kos. Osi kama kulia kulia conversa conversa ni radio nens ne live bye bye ne la nesa ne na osi ko zet ma kulia to hotu to ora sura termina ne kala ne bi ma cha kor teacher how are you teacher are you okay usu hau kona basa ira ne cantina usu hau kona basa ira ne ha Nau lapar sih jauh suhau. Ya tur fal mai tete lagi utam fal mai tete. Nau lapar sih jauh suhau. Tambah kadia tu saya meeting ya lah. Oke, sekarang komentar oleh anak tegasan musik agam sa. Laku inspirasi apa beli lagi. Music laku inspirasi. Atune mai toto sistan muzik ne ba eh didi kala muzik da urida mai ami ma corona hela frequency radio liberare ie bi ke ke ba tu kara ba wow wat kara ba man siro tu da ku rao no korano dia kala mai toto sisti ba muzik da dan ho titulo la esperanza o si valogna fedele nan mai toto compagno fo ne muzik ramata te continua la dan mensaje balu ie studio muzika

এদের ফল মাই দিতে লাই তাম ফল কমেন্টার ভালো তা হুসি সিনি মানে বে আমা মরে সি বে হাজুর বে নেন লাই ওকে তির মাই দিতে লাই তাম মেসাজ ভালো তান হুসি রিতে গাছ মুজিকা রুয়া মানে করে গে ইতে লাই গাছ মুজিকা রুয়া ওসিলি মেতা দিয়ে মাম ফয়লা মুজিকে আনিসা আনিসা আনিসা ইডে মাই আমি মাকিয়া কস আকে মুজিকে আনিসা নান্ডু আরোজা আফিনে আফাতি হো লিডি আমি মাকা মনি তেলা নে দিয়ে করছি রে মাকো ফ্রেশ চলা বা মুজিকে সে রে মুজিকে আনিসা মাসলা তেনে টেম্পু মাক তো মানে গেলা তো মানে হলো ডুমাতে না নেবে ইটা তো গাছ বে সেটা লাতেন আনিসা আনিসা হচ্ছে এক তো ক্লা আনিসা লাই আনিসা কি নাকি আনিসা লাভ এলো না কারে কে টেম্পু মালা পের মিত না দেবে আর তুই ইটা তো গাছ মুজিকা মুজিকা তাও ক্লা কন ও হুসি বেলাই বাজালে বাড়াই তো নিয়েন এন্ড দেন নেক্সট মুজিকা হুসি সনিয়া থাইনিয়া হ তিতলু ফ্রম দিস মোমেন্ট আনিসা মুজিকা নরে রুয়া নেবে মা কাতো এ কোস না তো ইনসিয়ার তেনে সরু মালু লিলি বাই প্রোগ্রাম কালাম মুরাক বাই হিয়া কালে না বা অলওয়েজ উইথ ইউ হিতে হিং নেক্সট টাইম আবাং কালাম ফালি নমো সানিসা হিং আবাং কালাম ফালি এ বেলে তো হবিন সির হতো স্পেরা কাতাক বেলে কম্পারে না তাম্বা এ ইতানি টেম্পো মাকা ইতানি টেম্পো মাকা হানেসানে নেবে ইতালা বেলে নে না